0: عبدولي.
1: প্রথম বর্ষ হামরা বিশেষতাহরু বর্ষৌদেখি গণ্ডকী প্রদেশমা নাই উৎকৃষ্ট নতিজা ল্যাউন সফল জনস্তরবাট সঞ্চালিত ন্যূন শুল্কমা পড়াই হুনে সামুদায়িক ক্যাম্পাস
2: দক্ষ র অনুভবী প্রাধ্যাপকহরুবাট অধ্যাপন গরাইনে
1: শুক্লা গণ্ডকী ভীমাদ ম্যাগ্দে ঋষিং ঘিরিং র হরিনাশ গাউঁপালিকা ভিতরকা বিদ্যালয় টপরলাই মাসিক শিক্ষণ শুল্কমা 100% র দ্বিতীয় হুনেলাই 50% ছাত্রবৃত্তিকো ব্যবস্থা
2: কক্ষা 12 মা 3.6 বা 100 ভন্দা মাথিকো জিপিএ প্রাপ্ত গর্নে বিদ্যার্থীহরুলাই মাসিক শিক্ষণ শুল্কমা 100% ছাত্রবৃত্তিকো ব্যবস্থা
1: 3.4 দেখি 3.59 সম্ম জিপিএ প্রাপ্ত গর্নে বিদ্যার্থী মাসিক শিক্ষণ শুল্কমা 50% ছাত্রবৃত্তিকো ব্যবস্থা
2: পহিলা ভর্না হুন আউনে 15 জনা বিদ্যার্থীহরুলাই ভর্না শুল্কমা রু 4000 ছুটকো ব্যবস্থা
1: সাথে ইউজিসি প্রদেশ সরকার নগর র ক্যাম্পাসকো ছাত্রবৃত্তিকো ব্যবস্থা
2: র বিহানী 17 কক্ষা সঞ্চালন হুনে
1: বিস্তৃত জানকারীকা লাগি ভানুভক্ত বহুমুখী ক্যাম্পাস শুক্লা গণ্ডকী 5 বেল চৌতারা তনহু ফোন 0665712040
3: সধৈ পসলবাট বোরা ঘিস ভাত খায়ের মুখ ফেরন পায়নি হুন্থ্যো নি বুয়ারি
4: আজ মইলে বুলবুলে বারাই রাইস মিলবাট চামল ল্যায়েকো শুনি বা ত্যাহাঁ তো সাবিত্রী জিরা সাওয়া জেঠো বুড়ো পহেলে আখাই অগাড়ি কুটে বিক্রি হতো রয়েছ নি কতি
3: ল আপনি মিল